ডিসি, মিডিয়াম ওয়েভ 343.6 মিটার, ইয়ানি 873 কিলোহার্টস, ডিআরএম 864 কিলোহার্টস, এফএম ব্যান্ড 100.8 মেগাহার্টস, এফএম ব্যান্ড 100.9 মেগাহার্টস, এফএম ব্যান্ড 103.6 মেগাহার্টস, আকাশবাণী অমৃতসর, ডিটিএইচ দি আকাশবাণী পঞ্জাব সেবা দা এই জলন্ধর কেন্দ্র হ্যাঁ। তো আহ হুন সর্ব করতে হ্যাঁ গুরবাণী বিচার।